0: ទីប្រឡោះនងស្ងាប់ដកទៅជាងរួយហោចងាយចង់អីកងអាដលីនខងឡាំងញ៉ាប់ពុយជាកបកត់ចង់កឡៃហ្វូនរីគ្វេសប្រូក្រាមជាងជាងរួយខាស៊ីកបមិនតកស្តេបញ៉ាយគូប្លេយាបារកប្រឡោះនងស្ងាប់ក្លេឈិបបន្តហានីកប្រូក្រាមបាត់ណកបន្តគីទូគីបំឈិបឡាយឡានគីពិនកម៉ៅបាសាឈិសៀនហានីកស្តេបហកពួរខណ្ដៃសោផោមីនិតលឈិបិតញ៉ាយយោបៀងញ៉ាកឡៃហ្វូនរីគ្វេសប្រូក្រាមជាងជាងរួយផារេងកានីកប្រូក្រាមក្លាវ៉ាន់ឆាភីណកអាកាសវ៉ានីឈឡងស្កវ៉ាបន្សាបាត់ញ៉ាកបន្តកប្រូក្រាមកបបួរ
1: គណៈរេក আকাশবাণী শিলং কবপ্রিয়সমাইপিবারকিপারলংনংসংাপ হাগনিকপোর শাগনিকপ্রোগ্রাম কজিংকিনমাও ইয়াইওয়ে নাকিনংরওয়াইকনথে বনিংকং জংকস্টেশন গজংই ইকং এডিট এরমিনা ওয়ালং বামকুয়াই হদওয়ারুবলে লাখা ইয়াইকং এডিট এরমিনা ওয়ালং হাগাখাতলাইত্রিক উনাইটং খাতখন্দাইসপা আরপুনরিও বাট ইলালং কওয়ে নাকিনংরওয়াই ইবলেশমন্তা বাটরওয়াই হাগাজিংরওয়াই খাসি কবনিংকং এ গজিংরওয়াই উসিয়ারলাপলং হাগাপোর বপ্লে ইয়াক All India Radio Shillong kata ha ka shitrik unaitung khatkhandai spa saupupra nadu kata ka por ilalong iwei naki norway jong kanik station iba pauna daki pho postnem ikong edit ermina walang ilakhlat no ha ka pratrik u jemmang ar hajar khanyo te parlong nong sngam tengnya sngam mentai yaki artli ki jingrwai jong ikong edit ermina walang kebeningkong tiew khliap jankor banbuat pada ka jingrwai shanusha Yagini gijing ruai ngila pentem ningkong e naganika station haka khatkhandai tri ulubir khatkhandai spa hnyo phosao